ইসলাম দিন গা মসলতং হল্লু কুরুমবানি লোবিং হসদেয়া নফরেত্তেরি কমকুন্নু হলালু তকেচ্চকি রঙ্গলু মোলু তকেতি হরাম তকেচ্চকি হডিমুডুদারু তকেতি হডিমুডুদারু তকেতিং কানা লিবে কোম্মে হশিগণ্ড কুম্মেস হডিমুডুদারু কমে নুনি নুফেন্নাণ আদি হলালু রঙ্গলু তকেতিং ওয়জা লিবে নিবি কোম্মে হশিগণ্ড কুম্মেস হলালু রঙ্গলু কমে নুনি নুফেন্নাণ দুকেনুল মিসরিগে কিবা রিবাবে গেমবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে উনি কমকা নুলা হিত্তিরিকো তাওয়ালো বেরি বেজ্জে মিহায় হেউকমা বাজ্জেরিকং হুটে আদি মিসকিনু কামে নুয়ত দেরবরু হালতে নেতি নফসু উফুলুমকা নুলা দেরকুফি মিহক বিসমি আদি উরেদুন তেরি কমকা নুলা হালালু গতুগা এক্কুল মুদা হেদকুল মিহায় বিসমি আদি দেরানি কামে থিন্ন আদি ফাকীরুনা মিসকিনুনা রহম কুরি মিহায় বিসমি এমিহাগে মসাক্কাতুন হোদি তাকেতি হালালু রঙ্গলু তাকেতি কাম বেজ্জে মিহায় হেউকমা বাজ্জেরিকং হুটে আদি এমিহাগে ফুরুইফওয়া কন্তত্ত নুয়ত হিন্নিয় সোলেহে রঙ্গলুয়েগেন বা মিহায় বিসমি আদি মিস্তকুন্ন নুবা ফোরুমুং এক্কিবাবে আজুল বেজ্জে মিহায় বিসমি এনাগে ইলমুং আমল কুল মিহায় হেউকমা সাআদতু হুটে আদি এনাগে মুদলুং ইতুরুবা এচ্চেং হেদকুল মিহায় বিসমি আদি বেনুন তেরি হাজেত্তেরি মিম্বর মেনুবি বাহক নুদক্কা মিহায় বিস ইফদাবি হেউকমা বাজ্জবেরি কমবে ইবনু আব্বাস গ্যারিহুং রিবাবে গেমবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারিহুগা মি আয়াত কিয়েবুনি এই বকরা সূরাতুগে সতেক ফাসতুলস আব্বন আয়াত মানাই এ মিস্তকুন্নি বিমুগাওয়া তাকেতিগে তেরেং হালালু রঙ্গলু তাকেতি তিয়াবা মিহুং কা উড়েশে ফাহে সাউদ বুন আবি ওয়াক্কাস তেদুয়ে বটাগিন দন্না ওয়াফি এ আল্লাহ কে রাসূল আয়ে আলুগডকি দুয়া ইজাব কুরেবে মিহে কাম গালে বুমা আল্লাহ দুয়া কুদ্দে বাল্লাবাশে দিন হাদিস কুরেবি মুহাম্মদ গে ফান গে নফসু একলাং গে ইয়াত কুদরে ফুলগাবা কলাং গে গন্দে বাবি দালু আমি হাম কশবরুং এ না গে এতেরে হট্টং হারাম খানা গে সুবাই এতিকুলে নমবেস ফুনুয়া লাফি আলকু গে কিবাং সালিস দুয়াহুগে হেও আমল কবুল নুকুরবানতি আদি হারাম মুদলে ক্যাগেং এনা গে গ্যাগা মসজাহাফওয়া ইবিস আলকু দন্নাশে ফহে এনায় নুয়তে এ মসকডং এম্মে আউলাভেগেম বানি নরক্যাগে আলিফানে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুং হাউদা হাই রাঙ্গাল এ তি হে মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে তি মুন্না ওয়ারা উপাওয়ে

আদি আল্লাহ ফিয়াবা এওরিং আলুকাং কুরা থেকে চায়কু এওরিং মাহশার ফনুবা দোস হান্দমা কুরাশ ফাহে একলাঙ্গে ওয়াহি কুরব্বানেতে তিমান রসকলাঙ্গে মিথিবা আলু মাগুফ্রেদ্দি তিয়াবা মিহুং হেয়ে নুয়াতা এওরিং আমিল্লিয়া মাগুফ্রেদুনি হেয়ে।

ম্যাঙ্গালোর ইব্রাহিমকে ফায়না করে বে আমর ফুলুকে হিকমে ম্যাঙ্গালোর ইব্রাহিমকে ফায়না হাজারা তুপ্পুলি দারিকালুং ইসমাইলকে ফান হানাফাস হিকি সাহারায়ক দুকুরাবাফা এমবুরি ফলস্তিন বড়াগতুমং আমর করে বুমকে হিকমে দেনুড়গে বনি হামে একনি একলাঙ্গে হামকাশবরং একলাঙ্গে ইব্রাহিমকে ফায়না অঙ্গবাফা বনি মক্কাগে সাহারাগে বিমদ দুকুরে বি দারিকালুং ইসমাইলকে ফানগে বেফুলুং গিনকুদ্দে বানে কম আদি একলাঙ্গে ইরাদ করে বি একলেগে ফানগে বংহফুলুং মিস্তাকুন্ন তেদুমগু দক্কবানে মা রাসূলকু ফুমবুমা এই সালামা সলোভালে বি আল্লাহকে রাসূলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা আবাদুইগে জামজম ফিং গিনাভাম ফেশুমুং এ হিসাবুন দদুরকুরা কাফিলাত ফিং হোদুমশা আরাম কুরুমা এতং মঞ্জিলকং হতাফি আদি এতনুগা বসমবেরিবা মিহুং এদ্দুবহুং আনেদ্দুব হদ্দিয়ে গিনবমুং আদি মা গিনদুব হেনুবে এতং বিয়ফারি মারুকসক বিজ্জ এই মাবগেবা মক্কা ইসমাইল গিফান গে ওয়ংহফুল সালাম লেবি ইসমাইল গিফান গে বেফুলনা কাফ দর বেফুলুং গিনবে কাবিলা তকিন উফেদিজ এ কাবিলা তহগে তেরেং এমমে মশহুর কাবিলা ইয়কি কুরাইশ ইয়কিউন কাবিলা কুরেশ ওয়াংহাগে বেরিয়াকং হুন্ন মিহকি মিস্তাকুন্নং এহি ফোরুয়াদি একে হিসাবুং অন্ন বেনুন জেহিফতি বে মিহুনং এহি তেরিবা মিহা আরবিংগে জাজিরাগে একে হিসাবুং গেফুলে জিয়ারা কুরং অন্ন মিহুন্না বিফারি কুরুমং অন্ন মিহুংগে কন্তত্ত বলাহট্টা বেনুমে জেহিজ্জে নম এ বেনুন ফুদ্দা দেনিবেস কুরেশ ওয়াংহাগে বেরিয়াকং হুন্ন মিহে দুরু হিসাবুং অন্ন মিহুনা কান্দি মেহমানদারি আদা কুরুমা কিয়া উলেনি আর্রিফাদা আদিগে ফুলু আরিহং হজ্জুবুমং অন্ন মিহুনা ফেন্দি হদনিবেস কুরেশ ওয়াংহাগে বেরিয়াকং হুন্ন মিহে ফেন্দি হেদুমা কিয়নি আসিকায়া আদি কুরেশ ওয়াংহায়া এহেন কাবিলায়কা দেমেদু হঙ্গুরামে ফেসিজ্জনম হঙ্গুরাম কুরানে কায়দকু আয়্যনকো হঙ্গুরামাগে দিদ এমিহকা হওয়াল কুরানিবেস হম কুরেশ কাবিলাগে বেরিমিহা হঙ্গুরামাগে দিদ এমিহকা হওয়াল কুরানিবেস হম কুরেশ কাবিলাগে বেরিমিহা দিদ হওয়াল কুরমং এরু কিয়া অলুনি আল্লিবাউ এরু আর্রিফাদায়া আসিকায়ায়া আল্লিবাউ বেলেফবনি আরা বারা ইজ্জতা কদরা শরফকে আলামাত্তকমুগ মিহুরিহা কমিংউতি কুরেশুংগে আম্মতিগ এরু কুরেশ কাবিলায়কি এম্মে মুসসন্দি এম্মে কদরুবেরি এম্মে বারুগদ কাবিলা

তাওবাবে সালেহ আমল কফি মিহা দন্নাশ ফাহে হামাকাশেবারুং এমিহাই গিনা গিনাইং আল্লাহ তাওবাবা মিহিকে।

রাঙল্লাহ এমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মা ইয়াকা এ বাপ্পা ইগি কিবা মি এমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বালুং গে দারিফাসকল এ ফহ কবিলা তাকা দারিকল তাকা ওয়ংহা তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফ এ উলুমাট্টাকা কাম্মি হেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেং আঙ্গওয়াফাবে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতু গে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কিরত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহু গে হেকি ফেননং এ বাহুরি কিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমু মক্কা গে মুশরিকুং গে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায় দিয়া হিন্দু গাবেস এমে সাহিবা গে বড়ু বেবে ফুলু দুনিয়া গা হুননেবিহা দুয়াহু এবা মি হুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরি ফাতিবি নামেস আবুল লাহাব আওহারবুমু মুশরিকুং কিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমাম এবসবি শুআইব গফানু দীন গোয়া লেবুমু একলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একলে গফানা দিমা কুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কিরত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলন ওয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রজম কুলাই মুহে আদি কালেগে ফানাকি তিমাম্মেনগে মাচ্চা হুননেবি ইজ্জত তেরিয়াকি মুয়েন নুনে শাক্কেনে শুআইবগে ফানুগে আওমুগে মিহুনগে নুবাকামু একেলেগে ফানু মান আল্লাহু সালামাক কুরেবি একেলেগে ফানুগে গ্যাত্তিমাগে মিস কলুগে সাবাবুন কাং মি আয়াতুন সাফুকং ইগে গ্যাত্তিমাগে কামুগে গুলুং দেমেহেট্টুমাকি দে দুনিয়েগে বাজ্জবেরিকান লিবেনে কামেক্কান আঙ্গাওয়া কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়া ফাবে من سره أن يبسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمه معني تماغ رزق تنوس ومشا تماغ هندان جنا دوه دميهر من إده ميها إناغ جات تماغ ميهم نا قلوم بده كراهش كمه آده جات تماغ ميهم حال بلا إبا ميهن ويبون وراكم هيوفوروا علومكي كمهن كورنجه كمه এগুলো কণ্ডালুমকি আল্লাহুগে কোফায়া আযাবাং হুশেহেলে কামে মা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা ইফাদামিহুন্না রিয়ামেদ দুওহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুগে বেল্লেওমু বল্লাওয়া গোডি নুগান্নাওয়ানি।

হেগতুম তিমঙ্খলেগ ফানুগে মচ্চ কোশব্যসে বৌতে ফাহে এওরেন তিমঙ্খলেগ ফানু পাতুলু কোফানে কম তিমঙ্খলেগ ফানু বিরফুড় গণে।

একলাঙ্গ ওয়াহি করবি হামা হিলা এহনকুন ওয়ানতে ফাহে তিয়া দেবে কলুন্তিমন রসকলাঙ্গ আয়ত খাগিম বড়াগ নওয়াশ হামা কশবরম তিয়া দেবে খলু নায়ক তিমন রসকলাঙ্গ আসবাবডিগম বমে।

ফাহে তিয়াবা মিহুন দেখে তিমং খালে ফান বীরফুড়ু গ্যাং হিঁদু তিয়াবা মিহুন না ফিল্লবা গেং মাদিয়ান বডাগতি মে ফাহে তিমং খালে ফানুগে বেরি রসকলাঙ্গে তিমং খালে ফান হেকমতাই বিষ্ণু দেব্যে আদি রসুলুঙ্গে তেরেন তিমং খালে ফান লেব্যে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: রহমানন্ত রহীমন্ত আল্লাহ বে ইসমু ফুরুম ফাশাগান নামে
1: قال لمن حوله الا تستمعون
0: এনাগে ওয়াশাগেন তিবি বডুঙ্গে মিহুনং এনা বুঞ্জে খালে মেন্নাকন নিবে হেয়ে।

এই মশরিকায় মাগরিবায় এদেমেদুগা ওয়াহা থাকে চিগ্গেবেরি রসকলাঙ্গে তিয়বা মিহুং একম বিষ্ণা খমগা ওয়ানমে।